শ্রোতাবন্ধু, কার্যক্রমের পরবর্তী গীতটি প্রচার করছু শিল্পী ভুবনেশ্বরী মিশ্র কণ্ঠে, এক পুরাতন রচনার।

শ্রোতাবন্ধু, পরবর্তী ভক্তি গীতটিকে রচনা করেছেন শ্রী দুর্গা মাধব পরিডা, কণ্ঠ দিয়েছেন শিল্পী বৈষ্ণবচরণ পাঢ়ী।

আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু প্রচার কল বন্দনা কার্যক্রমের কতটি ভক্তি গীত এবে আসন্ত শুনিবা চেতনাধর্মী কার্যক্রম চেতনা চিন্তন উপস্থাপনা ডক্টর শান্তনু কুমার রথ।

শ্রীকৃষ্ণ পূজা বিধি কথা বর্ণনা করে কইছেন যে ব্রাহ্মণ প্রথমে পূজা উপকরণ সংগ্রহ করে কুশাসনরে পূর্ব কি উত্তর আড়কু মুহ করে বসি পূজা আরম্ভ করিবে। এরপরে পাদ্য আচমনীয় গন্ধ পুষ্প ধূপদীপ প্রভৃতি প্রতিমা সম্মুখে নিবেদন করে তাঁকু শ্রীহরিঙ্ক জপধ্যান করিবাকু হইব। পূজা শেষ কলাপরে সে শাস্ত্রোক্ত বিধিরে প্রস্তুত হইতিবা কুণ্ডরে অগ্নি স্থাপন করিবে। পূজা বিধি বর্ণনা পরে শ্রীকৃষ্ণ প্রকৃতি ও পুরুষর একাত্মতা দেখা সাধুলোকর কর্ম বলে কইছেন, নিন্দা প্রশংসার নমাতিবাকু প্রবর্তাইছেন।

0: চারোটি বিধানসভা নির্বাচন মণ্ডলী উমরকোট, ছরিগাঁ, নবরঙ্গপুর এবং ডাবুগাঁরে এসআইআর সম্পর্কিত বিভিন্ন মামলাগুড়িক দাবি ও অভিযোগ শুনানি আরম্ভ হয়েছে। ভদ্রক জেলা আরড়ির বাবা আখণ্ডলমণি পীঠে কাউড়িয়াম আজ সকাল মণিবাবা জলাভিষেক করেছেন। জেলা প্রশাসন ও মন্দির প্রশাসন পক্ষ শ্রদ্ধাঁ দর্শন পাই ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা যাইছি। মনিষ প্রথমে চন্দ্রপৃষ্ঠরে পাদ থাপিথিবা সফলতাকু মনে পকাই আজ আন্তর্জাতিক চন্দ্রযান দিবস পালন করা যাউছি। 1969 মসিহা আজির দিনরে চন্দ্রযান আপোলো 11 অভিযান মাধ্যমে মনিষ চন্দ্রপৃষ্ঠরে অবতরণ করেছিল। জাতিসংঘ সাধারণ পরিষদ দ্বারা 2021 মসিহারু এই দিবসকু স্থায়ী ভাবে পালন করা যাউছি। চলিত বর্ষ এই দিবসর বার্তা রয়েছে এক চন্দ্র, এক দৃষ্টিভঙ্গি এবং এক ভবিষ্যৎ। এই অভিযান মাধ্যমে মহাকাশর গবেষণা এবং আবিষ্কার সহ আন্তর্জাতিক সহযোগ এবং শান্তিপূর্ণ চন্দ্রযানর বিভিন্ন দিক লোকলোচনক আসিপারিছে। ভারতীয় পানিপাগ বিভাগর সূচনা অনুসারে চলিত সপ্তাহর গুরুবার বেলকু রাজ্যর উত্তর ভাগ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের পুঁ এক ঘূর্ণিবলয় সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উপকূল আভ্যন্তরীণ জেলাগুড়িকের মধ্যমরু প্রবল বর্ষা হয়ে পড়ে। সূচনা অনুসারে আন্ধ্রপ্রদেশ, উত্তর উপকূল ও সংলগ্ন দক্ষিণ ছত্তিশগড় উপরে এক ঘূর্ণিবলয় সক্রিয় রয়েছে। এর প্রভাবে আসন্তাকালি সুদ্ধা সুন্দরগড়, ঝারসুগুড়া, বরগড়, সম্বলপুর, দেবগড়, বলাঙ্গীর, কলাহান্ডি, কন্ধমাল, নবরঙ্গপুর, রায়গড়া, কোরাপুট, মালকানগিরি, কেন্দুঝর, ময়ূরভঞ্জ ও নুয়াপড়া জেলাকু ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষরু সতর্ক সূচনা জারি করা যাইছে। সকাল 6টা সুদ্ধা হীরাকু জলভণ্ডার জলস্তর 612.87 ফুট রয়েছে। চারোটি গেট দিয়ে জলভণ্ডার মধ্যকু 158,491 ঘনফুট জল প্রবেশ করুথিবা বেলে 94,292 ঘনফুট জল নিষ্কাশিত হেউছি। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতকি, পরবর্তী সংবাদ আপনার শুনিপারে দিন 2:32।
1: আকাশবাণী কটক আমর স্বাস্থ্যের শুণন্তু বিছনা ঘা আলোচনা করেছেন ডাক্তার রাজেশ কুমার দোরা।
2: বিছনা ঘা কু বেড সোর কিংবা প্রেসর সোর বলি মধ্য কুহা যায়। জনে রোগী দীর্ঘ দিন ধরি রোগক্রান্ত হলে বিছনারে বহু দিন ধরি পড়ি রহে। তেণু এই পরিস্থিতিরে দেহর প্রেসর পয়েন্ট গুড়িক স্থানরে চমড়া ছাড়ি যায়। এই ঘা গুড়িক সময়ক্রমে চর্ম ভিতরকু ভেদ করে এবং চর্বি, মাংসপেশী এবং হাড় পর্যন্ত মধ্যে ভেদ করে। মুখ্যত পছ হাড় পাখরে, অন্টার দুই পার্শ্বরে এবং সাক্রাল রিজিয়নরে, মলদ্বারর দুই পার্শ্বরে, পিঠি এবং ডেণা পাখরে, জঙ্ঘর পছ ভাগরে এবং পাদর তলপটে দেখা দিয়ে। বিছনা ঘা মুখ্যত রোগীর 7 দিন পরে আরম্ভ হুয়ে। এই ঘা শীঘ্র আরোগ্য হুয়ে নাহিঁ, রোগী নিজে দেখি পারে নাহিঁ। এহা আরম্ভরু যন্ত্রণাদায়ক ন হবারু রোগী এবং তার সহযোগী মানে হেয় জ্ঞান করন্তি এবং ঘা আস্তে আস্তে মাড়িবাকু আরম্ভ করে। মুখ্যত বহুত দিন ধরি ডাক্তারখানা বেডরে পড়িবা স্নায়ু রোগী, মধুমেহ রোগী এবং অ্যাক্সিডেন্ট রোগী মানকারে এই বিছনা ঘা দেখা দিয়ে। বিছনা ঘাঁর লক্ষণ গুড়িক হেলা প্রথম অবস্থায় উপর মলি চর্ম ছাড়ি যায়। এই প্রেসর সোর্রে উপর চমড়া এবং তলর সবকিউটানিয়াস টিস্যু, চর্বি, মাংসপেশী এবং হাড় পর্যন্ত ইনফেকশন স্প্রেড করিবার সম্ভাবনা থাকে। পূজ নিগিড়ি আস্তে আস্তে তাহা গভীর ক্ষতরে পরিণত হুয়ে এবং ঘা শুখিবা পাই বহুত দিন লাগে। রোগীর রক্তহীনতা এবং রোগ এই ঘা কু শীঘ্র শুখিবা পাই দিয়ে নাহি। বড় বড় মেজর অপরেশন পরে এবং আইসিইউ রে রোগীকু বিছনা ঘা হবার সম্ভাবনা অধিক থাকে। এই পরিস্থিতিরে রোগীকু দৈনিক আইসিইউ নার্স এবং ডাক্তার পোছাপোছি করি অ্যান্টিফঙ্গাল পাউডার বেক, পিঠি, অন্টা এবং তলভাগরে লগাইলে এই ঘাড়ু উপশম মিলে। বেড়ে বেড়ে এই বিছনা ঘা সময়ানুক্রমে আপে আপে ভালো হয়ে যায়। রোগীকু বারম্বার শোই রহিবা পজিশন

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু এবে আসন্ত শুণবা কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেহীশ বিলাসর সঙ্গীতাৎমক পরিবেষণ প্রযোজনা প্রসঞ্জিত মহান্তি ও ডক্টর শান্তনু কুমার রথ।

শ্রোতাবন্ধু, মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্ক পবিত্র রথযাত্রা উপলক্ষে ষোল জুলাই 2024 27 জুলাই 2024 পর্যন্ত শুনিবে নাটক ও গীতিনাট্যর প্রসারণ আকাশবাণী কটক কেন্দ্রর। আজ এথিরে রয়েছে গীতিনাট্য নীলশৈল, মূল উপন্যাস সুরেন্দ্র মহান্তি, বেতার রূপান্তর নারায়ণ সিং, প্রযোজনা ললিত কানুনগো, সঙ্গীত চৌধুরী ভারতকৃষ্ণ দাস। আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু, সময় বর্তমান সকাল 9টা হওয়ার যাচ্ছে। প্রচার করছু কতটি হিন্দি কথাচিত্রের গীত। কার্যক্রমের প্রারম্ভে প্রচার করছু হম দিল দে চুকি সনম কথাচিত্রর। কণ্ঠশিল্পী কুমার সানু, কবিতা কৃষ্ণমূর্তি ও সাথী, গীত রচনা মেহবুব,

শ্রোতাবন্ধু শুনুছন্তি গীতটি হিন্দী কথাচিত্রর গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। পরবর্তী গীতটি প্রচার করুছু দুইটা কথাচিত্রর। দ্বৈতকণ্ঠে গাইছন্তি অনুরাধা পড়োয়াল ও উদিত নারায়ণ। গীত রচনা সমীর, সঙ্গীত নির্দেশনা আনন্দ মিলিন্দ।

শ্রোতাবন্ধু শুনুছন্তি কেতোটি ওড়িয়া কথাচিত্রর গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর কার্যক্রমর পরবর্তী গীতটি প্রচার করুছ কেবে তমে নাহ কেবে মো নাহি কথাচিত্রর দ্বৈতকণ্ঠে গাইছন্তি উদিত নারায়ণ ও মহালক্ষ্মী আয়ার। গীত রচনা মোহিত চক্রবর্তী, সঙ্গীত নির্দেশনা বিকাশ দাস।

শ্রোতা বন্ধু, কার্যক্রমের অপরবর্তী গীতটি প্রচার করুছু তু কহিবু না মু কথাচিত্রর দ্বৈত কণ্ঠে গাইছেন সৌরিন ভট্ট ও ইরা মহান্তি। গীত রচনা অরুণ মন্ত্রী, সঙ্গীত নির্দেশনা গুডলি রথ।

শ্রোতা বন্ধু, আন্তর্জাতীয় চেস দিবস প্রতিবর্ষ জুলাই মাস 20 তারিখে সারা বিশ্ব সমেত ওড়িশা এবং ভারতরে বহুত উৎসাহর সহ পালন করা যায়। 1924 মসিহা জুলাই মাস 20 তারিখে প্যারিস ঠারে ইন্টারন্যাশনাল চেস মহাসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, যাহাকু স্মরণীয় করিবা পাই 1966 মসিহারু এই দিবস পালন করা যাউছি। চেস বা চতুরঙ্গ খেলার উৎপত্তি প্রাচীন ভারতর হি হইথিবারু এই দিবসর মহত্ব আম দেশ পাই আহুরি স্বতন্ত্র হয়ে যায়। এই দিবস পালনর মূল উদ্দেশ্য হেউছি সমাজরে চেস খেল প্রতি আগ্রহ বড়াইবা, এহার সাংস্কৃতিক ও বৌদ্ধিক মূল্যবোধক প্রসার করিবা এবং বিভিন্ন দেশ মধ্যে সদ্ভাবনা সৃষ্টি করিবা। চেস কেবল এক মনোরঞ্জনর মাধ্যম নুহে, বরং এহা মানুষের একাগ্রতা, রণনীতি প্রস্তুতি এবং মানসিক দক্ষতাকু বৃদ্ধি করিবারে সাহায্য করিথায়। আজির দিনরে বিশ্বনাথন আনন্দঙ্ক ঠারু আরম্ভ করি আর প্রজ্ঞানন্দা ও ওড়িশার গৌরব পদ্মিনী রাউত ও কিরণ মনীষা মহান্তিঙ্ক ভলি খেলাড়ি মানে চেস জগতরে ভারতের না উজ্জ্বল করিছন্তি। এই অবসরের বিদ্যালয়, কলেজ ও বিভিন্ন ক্লব মানঙ্করে চেস প্রতিযোগিতা এবং সেমিনার আয়োজন করা যাই যুবপিঢ়ীঙ্কু এই বুদ্ধির খেলা প্রতি আকর্ষিত করা যাইথায়।

শ্রোতা বন্ধু, আজ পুনি হেউছি ইন্টারন্যাশনাল মুন ডে বা আন্তর্জাতীয় চন্দ্র দিবস। এই দিবসটি প্রতিবর্ষ জুলাই মাস 20 তারিখে সারা বিশ্বরে পালন করা যায়। 1969 মসিহা জুলাই মাস 20 তারিখে আমেরিকার মহাকাশচারী নীল আর্মস্ট্রং বজ অ্যালড্রিন আপোলো 11 মহাকাশযান সাহায্যে প্রথম থরপাই চন্দ্রপৃষ্ঠরে পাদ থাপি মানব ইতিহাসের এক নূতন অধ্যায় সৃষ্টি করে। এই অসাধারণ সফলতাকে স্মরণ করা এবং মহাকাশ বিজ্ঞান প্রতি জনসাধারণকে সচেতন করা মিলিত জাতিসংঘ দ্বারা এই দিবস ঘোষণা করা যাইছে। ভারত পাই এই দিবসর মহত্ব আহুরি অধিক, কারণ ভারতীয় মহাকাশ অনুসন্ধান সংগঠন নিজের চন্দ্রযান 3 মিশন জরিয়ারে চন্দ্রর দক্ষিণ মেরুরে সফলতার সহ অবতরণ করে বিশ্বরে ইতিহাস রচিছে। এই দিবস পালনর মূল উদ্দেশ্য হেউছি চন্দ্রর সন্তুলিত অন্বেষণ, মহাকাশ বিজ্ঞানর প্রসার এবং আগামী যুবপিঢ়ীকে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা ক্ষেত্রে করিয়র গড়া অনুপ্রাণিত করা। এই অবসরের ওড়িশার বিভিন্ন বিদ্যালয়, প্ল্যানেটোরিয়াম এবং বিজ্ঞান কেন্দ্রগুলিকে প্রদর্শনী, কুইজ ও

শ্রোতা বন্ধু, জুলাই মাস 20 তারিখ তথা আজর দিনটি ভারত ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ মাইলখুঁট সহ জড়িত, যে উপনিবেশবাদ, বিরোধী সংগ্রাম, প্রমুখ রাজনৈতিক ঘটনা এবং সমসাময়িক সামাজিক রাজনৈতিক আন্দোলন সামিল রয়েছে। শ্রোতা বন্ধু, 1905

Hush, hush, hush, Baba sleeping. এই গীতটি শুনেছেন হাউসফুল চলচ্চিত্রর কটদান করছেন ঋতু পাঠক, নীরজ শ্রীধর, অলিশ মেন্ডনা এবং গীত রচনা করছেন অমিতা ভট্টাচার্য, সঙ্গীত শঙ্কর এহসান লয়।

শ্রোতাবন্ধু শুণুছন্তি কেতোটি হিন্দি কথাচিত্রর গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। এথর জাভেদ অলিক কণ্ঠে শুণন্তু গজিনী চলচ্চিত্রের গীতটি। গীত রচনা করছেন প্রসূন যোশী, সঙ্গীত নির্দেশনা এ আর রহমান, কথাচিত্র গজিনী।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ওড়িশা সরকারଙ୍କ ସମୟବାୟ ବିଭାଗ ତରଫରୁ ରାଜ୍ୟର ସମସ୍ତ କୃଷକ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ସୂଚିତ କରାଯାଉଛି ଯେ ଚଳିତ 2026 ମସିହା ଖରିଫ ଋତୁ ପାଇଁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଫସଲ ବୀମା ଯୋଜନାରେ ନିଜ ଫସଲ ଧାନ, ମକା, କପା, ଅଦା, ମାଣ୍ଡିଆ, ଚିନାବାଦାମ, ହଳଦୀ ଓ ହରଡ଼ ଚାଷର ବୀମା ପଞ୍ଜୀକରଣ କରାଇ ନିଅନ୍ତୁ। ଭାଗ ଚାଷୀ, ଋଣୀ ଓ ଅଣଋଣୀ ଚାଷୀ ସମସ୍ତେ ନିଜ ଫସଲର ବୀମା ପଞ୍ଜୀକରଣ ନିର୍ଦ୍ଧାରିତ ତାରିଖ 31 July ସୁଦ୍ଧା ନିକଟସ୍ଥ କୃଷି ସମବାୟ ସମିତି ଯଥା ପ୍ୟାକ୍ସ, ଲ୍ୟାମ୍ପସ, ବ୍ୟାଙ୍କ ଶାଖା କିମ୍ବା ଜନସେବା କେନ୍ଦ୍ରରେ କରାଇପାରିବେ। ଚାଷୀ ପିଛା 5 ଏକର ଜମିର ଫସଲ ବୀମା ପଞ୍ଜୀକରଣ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦେୟମୁକ୍ତ ଅଟେ। ପ୍ଲଟ୍ ପିଛା କେବଳ 1 ଟଙ୍କା ଦେବାକୁ ପଡ଼ିବ। ଅଧିକ ବିବରଣୀ ପାଇଁ ନିକଟସ୍ଥ କୃଷି ସମବାୟ ସମିତି, ଯେକୌଣସି ବ୍ୟାଙ୍କ ଶାଖା କିମ୍ବା କୃଷି ଓ ସମବାୟ ଅଧିକାରୀଙ୍କୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: শ্রোতাবন্ধু, আপনি শুনছেন কেতোটি সুগম সঙ্গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র। এথর দ্বৈতকণ্ঠে গাইছেন সবিতা হোতা ও রাজেন্দ্র সিং, গীতরচনা বৃন্দাবন চেনা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হে। দেশ

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হে।
4: দেশ

0: এই কাহিনী এক ফটোগ্রাফর আওতার অন্তরাত্মার।
1: ও লাভলি, ওয়েল ডান।
0: বিজনেস লোন অ্যাপ্রুভড।
1: এবে হব বড় স্টুডিও, নুয়া ক্যামেরা, নুয়া লাইটস,
0: তা সাথে নুয়া কার বি নেই নিও সেই লোন রে।
1: না, লোন নেইথিবা কামরে লগাও, ঠিক সময়রে ইএমআই ভর, ক্রেডিট স্কোর বড়াও, পরবর্তী লোন সহজরে পাও।
0: কার নুহে তোমার ফটো হি নেই যাও।
1: আপন কে
2: আরবিআই কহে
0: আর্থিক বুদ্ধিমতা জাহারি সে সমৃদ্ধ নারী।
3: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
4: আরে এটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
5: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
6: পবিত্র রথযাত্রা উপলক্ষে সুভদ্রা শক্তি বাজার আপনাদের জনাউচি অসুমারি শুভেচ্ছা। এই শুভ অবসরের সুভদ্রা শক্তি বাজারে এসএচজি মা মানক হাত তৈরি হস্ততন্ত ও হস্তকলা সামগ্রী সহিত মিলিটারি প্রস্তুত বিভিন্ন জৈবিক সামগ্রীর অপূর্ব সম্ভার। পবিত্র ঘোষযাত্রা উপলক্ষে

0: urged all the protesters to end their sit-in and assist the administration in restoring normalcy. The Delhi police has appealed to all the protesters in New Delhi to maintain peace, exercise restraint and cooperate with the police in ensuring peace and public order. In a video message, Additional Commissioner and Public Relations Officer of Delhi Police, Rajiv Ranjan, urged the participants to conduct themselves peacefully, refrain from indulging in any unlawful or violent activities and comply with the lawful directions issued by the police officers or personnel deployed on duty. In the United Kingdom, Andy Burnham, the newly elected leader of the Labour Party, has took charge as country's new Prime Minister. King Charles III invited the 56-year-old former mayor of Greater Manchester to form a new government following the resignation of Keir Starmer. And that is the end of this news bulletin.
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট
2: তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
5: এক প্রকার সে পিএম জয় अब गरीबों की जय बन गई है।

0: আকাশমণি ভগবান বেলুণ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হে।
5: দেশ

খেলালি অছন ই বছর আন্তর্জাতিক চেস দিবস বার্তা হচ্ছে উৎসব পালন করুন সৃষ্টি করুন আবর্তন আনুন পশ্চিম ওড়িশার ভিন ভিন জেলানো আজ যুগ্ম জনশুনানি শিবির হয়ে যাইছে সম্বলপুর জেলা জুজুমরা ব্লক কার্যালয়ন হয়েছিল শুনানি শিবির থি 145টা অভিযোগ আসিছিল সুবর্ণপুর জেলা তরভা ব্লক পঞ্চায়েত সমিতি কার্যালয়ন হয়েছিল শুনানি শিবির থি 76টা অভিযোগ আসিছিল নোয়াপড়া জেলা খড়িয়াল ব্লক সম্মিলনী কক্ষন হয়েছিল শিবির থি 18টা অভিযোগ আসিছিল বৌদ্ধ জেলা কণ্টামাল ব্লক কার্যালয়ন হয়েছিল শিবির থি 70টা অভিযোগ আসিবার বেলে 35টা অভিযোগর তুর্তি সমাধান করা যাইছিল দেবগড় জেলা তিলেবণী ব্লক পারপসি গ্রাম পঞ্চায়েত সমিতি কার্যালয়ন হয়েছিল শিবির থি 63টা অভিযোগ আসিছিল ঝারসুগুড়া জেলা লক্ষণপুর ব্লক মুখ্যালয় পরিচ্ছন্ন হয়েছিল শিবির থি 49টা অভিযোগ আসিছিল সেথির ভিতর মুখ্যমন্ত্রী রিলিফ পাঠি নু গোটে আেডক্রস পাঠি নু 3টা আবেদনকে মঞ্জুর করা যাই শিবির মানকে জেলাপাল আরক্ষী অধীক্ষক মানে অভিযোগ মানুষ গ্রহণ করি তুর্থি সমাধান করবারকে বিভাগীয় অধিকারী মানুষ নির্দেশ দিয়ে মনুষ পহেলা করে চন্দ্রপৃষ্ঠন পাহা থাপি সফলতাকে সুর্তা করি আজ পালন করা যাচ্ছে আন্তর্জাতিক চন্দ্রযান দিবস 1969 মশিয়া আজর দিনে চন্দ্রযান আপোলো 11 অভিযান জরিয়ে মনুষ চন্দ্রপৃষ্ঠন পহেলা পাহা থাপি জাতিসংঘ সাধারণ পরিষদ তরফ 2021 মশিয়ানু এই দিবসকে স্থায়ীভাবে পালন করা যাচ্ছে চলতি বছর এই দিবসর বার্তা হচ্ছে গোটে চন্দ্র গোটে দৃষ্টিভঙ্গি আর গোটে ভবিষ্যৎ পাণিপাগ ওড়িশার উত্তর ভাগ ও ইতার পাখর ইলাকানো এই হপ্তা ফের গোটে ঘূর্ণিবলয় হবার সম্ভাবনা রয়েছে ইতার প্রভাবটি সমুদ্র খনি আও আভ্যন্তরীণ জেলা মানুষ মধ্যম নু জবর বর্ষা হয়েপারে আইবা 24 ঘন্টা ভিতরে সুন্দরগড় সহিত 8টা জেলান জবর বর্ষা লাগি ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছি সিয়াড়ে হীরাকুদ জলভণ্ডার জলস্তর আজ সঞ্জর 6 বজে তক 613.23 ফুট রহিতলা ই সময়াতি 4টা গেট দেইকরি ফি সেকেন্ড থেকে 94,723 ঘনফুট পাইন ছড়া যাওথবার বেলে 118,798 ঘনফুট পাইন জলভণ্ডার ভিতরকে আসুছে শেষে মুখিয়া খবর ফের গায়ে মূল হেলা সংসদর মৌসুমী অধিবেশন অধিবেশন সফল হেবারকে নেইকরি আস কলে প্রধানমন্ত্রী রথ যাত্রার 5 নম্বর দিনে আইজ হেবা হেরা পঞ্চমী নীতি আউর স্নাতক শ্রেণীতে না লেখা লাগি বাহারলা 2 নম্বর খেপ মেধা তালিকা আজর আঞ্চলিক খবর ইন শেষ হেলা জুহার।

0: এ ভাই লাগড়ু,
1: দাদা জুয়া জুয়া জুয়া
0: চলি রে ভাই, জুয়ার জুয়ার
1: কালি তো ভেট ঘাট হইতি। যে শুন, যে মুখিয়া কথা তো কইবি, দেখ বর্ষা দিনে বললু, হ্যাঁ মশা মাছির পাদুর ভাব টিকে বড়ি দেউছে এ বলুছে।
0: হেটা তো কৌছে রে ভাই, সে কদেল বারকে যেটা সমি দেলি, ভাই এ গুড় হাত ফুলেই দিলে জানলো
1: কেনে। এ দাদা শুনলু, কদল তো খাইবু বলে মশা বি তো চাপবা।
0: ইনু ভাই, হে গলা যে মশা চাপবা না তুইরা, সে মহু খাই বলে মহু মাছি চবে হবো মরবু নাকি কোন।
1: ভাল কথা আর কইলু যে শুনু, যে মুই কাই বলছিলি বলে, মশা মাছি তো হেবে
0: হেবে হেবে হেবে, হ্যাঁ
1: হ্যাঁ, বাকি জনম হি করি লোককে চাবলে, হ্যাঁ কি এটা অসুবিধা কলে তার কেনটা ব্যবস্থা করমা বলুছে।
0: শুনু, বিশেষ করে বললু ই আমার যে ভুরি পাইন পড়ছি, বর্ষা দিন খেটছি, ই বেলকে ই মনে তাকে নাটক করবে, উৎপাত করবে। দেখ বেল বুড়ি গোলা ভণ ভণই দেবে যে বলুছ, তোর গাগর বুড় ফুলাই দেবে। তো ইতার কারণ হলা রে ভাই, দেখ চারিয়াড়ে জানছে আমি খাল নাল সব রখুছু, সেনে পানি জমুছে, সেমনকে সেনে বতর হুছে। দ্বিতীয় কথা হলা, লটা বুটা ঘর তোর আনে যদি হেলা বাইর কারণে সসতিয়া হেলা, হেটা বি সেমনকে জায়গা মিললা।
1: যে দাদা, ই প্যান কি কেনটা ব্যবসা করবা, যেনে প্যান জমুছে খাল জায়গা নে, হই হই হই
0: খাল খোলা যেটা দরকার নেই না। শুকু শুকু কায় থাকে রোগী তিবু কোন
1: পাটিপুটা
0: দেবু। দেখ ঘর মানকে বলছে ফটা টিন ডবা টায়ার টুরা হানি,
1: ই চাষি ঘর মনকে তো
0: রহেবা, তো যেটা দরকার নেই না ভাই, হেটাকে ফটা না তুই পকাই দেবু, সেনা পাইন জমবা।
1: সত কইলু, যে তার ফুনি ব্যবস্থা করবাকে পড়বা, হ্যাঁ
0: এটাকে ফিগি ফুয়া দেবু, কি যেনটা যদি তোকে দরকার আছে ঘরে তাই করে যতন নে বস্তা বুঝনে বাঁধি করে রাখলে তো হবা,
1: সাইটা করবু। ওই যে শুনু, হ্যাঁ কেন বলতে যে হেলা বলনু, তোসা কেনটা করি বংশ বিস্তার নাই করবা তার।

0: 말 거예요.
1: 어이.
0: 얘는 모사 애비비오 저는 못 있죠. 딸 배웠어 아까.
1: 저는. রা সারা মশা পিড়ি বুড়লে তো নেই হুয়ে
0: নেই হুয়ে না
1: মশা তো চাপবা তো নেই চাপবা কাজে বলু যেতে বেলা আমি শুছু মশারি টানি করে শুইমা
0: আসল কথা হ্যাঁ ই তো যে ধূপ দিও বলুছ
1: হ্যাঁ হ্যাঁ
0: এটা কাম নি দেওয়ার না
1: হ্যাঁ শুনু লিম পত্র কে খরা মাছে সুগাই থু বলে শোনা মানে তাহলে ধূপ কুহুলা
0: হ্যাঁ যে দাদা শুনু এত কি ধোঁদা পরপঞ্চ নেই করি করি মশারি টানি করে শুইলু বলে এক নম্বর
1: অধা লোক বসবে রে ভাই এ বহাটা টানি দেল তোমাকে উগু উগু লাগি দিছি
0: জানতা বলে হেবাকে শুননু এই ম্যালেরিয়া জ্বর মহা বিপদ হ্যাঁ
1: ভাই অভ্যাসর কথা
0: হ্যাঁ
1: ধীরে ধীরে ধীরে ধীরে যদি অভ্যাস করমা যেন কেনসি কাম গলা আর অড়ুয়া নেই লাগে
0: নেই লাগে না
1: আর ধর ভাই যদি জ্বর ফর হেই গলা ঘরে আর হে ফুগা ঝরা ব্যবস্থা নেই করবার অছে
0: হই আমি তো সব বলি আলোচনা করি এই যে পাখে যে স্বাস্থ্য কেন্দ্র অছে হেনকে ঝটপট যে করব হ্যাঁ ডাক্তার আজ্ঞাকে দেখাবার কথা আর ডাক্তার আজ্ঞা যে পরামর্শ করবে বললু
1: হ্যাঁ
0: আর যে উষ মনে খ বলবে হ্যাঁ তো হেনতা খাইবার কথা
1: আর গোটে কথা ভাই জ্বর বলে যে ম্যালেরিয়া জ্বর হেটা গলা নেই সে আজকাল দেখ পানি পুনা ভিজলে ঠনা জ্বর গলা হচ্ছে তো সবুঠানো বনিয়া বললু নিজে উষ কষা ঘিনি আনি খাইবার অপেক্ষা যে ডাক্তার আজ্ঞাকে দেখি উষ কষা খাইমা তো ভাই বড় করে কথা হলো এটা হলো সচেতনর কথা তারপরে ভাই আসলা মনর কথা
0: মনর কথা বলে আমার গানা বাজনা
1: বাজনা হ্যাঁ দেখ আমার ক্ষিতিরাম সাউ দাদা দলবল ধরে খেটলে অনুরোধ করো গানা বাজনা পদে হোক
0: হোক।

0: কেনটা হলা?
1: হ্যাঁ কেনটা হলা বলুছু? আমি অনুরোধ করলুম, হ্যাঁ আমার শিল্পী দাদা তাঁকর দল বলকে ধরি করি গানা বাজনা কলে আমার মন তো হালকা হেলা যে আমি আমার দাদাকে তো কিছু দিই নি পারুম।
0: কা ব্যবস্থা আছে? ধন্যবাদ গুড়ে দম
1: দম।
0: আর পদে
1: আর পদে
0: দেখ বিশেষ আগে আজ্ঞা বড়া বেলু খেটি করে বসলে
1: তো হেতির লাগি আর আমি আলোচনা নাই করব। আজ্ঞা কাঁ বলুছন যে কলে কলে শুনু
0: শুনু। প্রায়ত আমি যেতেবেলে লোক মানকর খাইবার পিবার অভ্যাস যেতেবেলে দেখুছু তো আমার সমাজ নে প্রায়ত দুই বর্গর লোককে আমি দেখুছু। গোটে বর্গর লোক মানে যেমন আইস খুঁছন আর গোটে বর্গর লোক যেন মনে কি আইস বিষয় কিছু নেই খুঁছন। তো যেন মনে আইস বিষয় নেই খন সে মানে প্রায়ত পনির হেলা কি ছতি হেলা ই উপরে প্রায়ত সে নির্ভর করছেন। মাত্র ভোজি ভাতি মানকে আজ আমি দেখুছু যে প্রায় লোক মানে ই পনির ঠানো ছতিকে টিকে বেশি আদর করুছন। হলে ছতিটা আমি যেতবে বজার না দেখুছু যে প্রায়ত সবু সময়াকে মিলুছে। তো সেটির কাজে আমার মনে গোটে প্রশ্ন আসুছে যে ছতি কাজ সবুলে এমতি করে ফুটুছে কে? প্রায়ত বর্ষা দিনে একা আমার অঞ্চলে ফুটছি। আজ আমি গোটে বিষয়ে আলোচনা করমা যে পোয়াল ছতি কাঁটা এটা কেন প্রকারে আমাকে চাষ কলে মনে করি দুই পয়সা মিলি পারবা আর হে বাবদে কহবা কাজে বলি করি আজ আমার বৈঠক নে জনে বিশেষজ্ঞ আজ্ঞা অছন। আজ্ঞা হলে শ্রী নরেন্দ্র কুমার পণ্ডা, অবসরপ্রাপ্ত ব্লক কৃষি অধিকারী উমরকোট। আজ্ঞা জোহার।
2: জোহার আজ্ঞা।
0: আজ্ঞা প্রথমে আমাকে গোটে কথা কহবে আজ্ঞা যে আমি দেখিছ বর্ষা যেতবে হলে আজ্ঞা নানাদি প্রকার ছতু সবু ফুটছি। মতো সবু প্রকার ছতু মনুষ কাজে খাইবার যোগ্য নেইছে। আজ পাল ছতু উপরে আমি আলোচনা করমা আজ্ঞা যে পাল ছতুটা কাঁটা আজ্ঞা এটা
2: ছতু গোটে এটা গোটে অণুজীবর সৃষ্টি হয়েছে। বায়ুমণ্ডলের মাটিতে সব যেতে অণুজীব অছে সেই ভিতরে ব্যাকটেরিয়া গোটে অছে, ফঙ্গস গোটে কবক বলি যেটা ফঙ্গস এটা গোটে অছে। তো এটা এই ব্যাকটেরিয়া দুই প্রকার, গোটে হলা উপকারী গোটে অপকারী। তারপরে ফঙ্গস বি সেটা উপকারী অপকারী অছে। ফঙ্গসটা রোগ সৃষ্টি করছি, গছর রোগ যেতে সৃষ্টি করবার একটা ফঙ্গস অছে। আউ উপকারী ফঙ্গস গোটে যেটা অছে সেতিরু পাল ছতু বাহারছি
0: আজ্ঞা।
2: তো এই যে ফঙ্গসটা মেন কথা হলো আমি আইডেন্টিফাই করা অছে যে এটা এই ফঙ্গস বলি করি আমি ভলভেরিয়া ভলভেসিয়া যেন অছে গোটে ভ্যারাইটি
0: আজ্ঞা
2: সে ফঙ্গসটা একা আমাকে সিলেকশন করিকি সেটাকে আমি চাষ কলে সেটা হলো আমার পাল ছতু এটা হইপারবা সেটা।
0: আর গোটে কথা রয়েছে আজ্ঞা, আমি গোটে সময় দেখুল আমার অজা দাদি মনে ক্ষেতে যেন পোয়াল সব কটাকুটি রখি দেওয়া হচ্ছিল ঘরে আনিক তাকে গোটে গুরলা করে গদৌলে পাইন পড়লা বলে সেনে ছতি ফুটুলা পোয়াল ছতি বলি আমি তাহলে কৌলু। মাত্র আজ আমার বজারে আমি দেখুছু আজ্ঞা পোয়াল ছতি বরসগুলা মিলুছে। তো এই যে পোয়াল ছতির তার উপাদেয়তা আর এর গুরুত্ব কানা অছে আজ্ঞা, হে বিষয়ে কেন কুহন আজ্ঞা?
2: পোয়াল ছতু যেহেতু তিন চারটা প্রকার ছতু অছে সে ভিতরে কেন পাল ছতু গোটে অছে, ধিঙ্গি ছতু গোটে অছে, দুধ ছতু গোটে অছে, বটম ছতু এমতি বিভিন্ন প্রকার ছতু অছে
0: আজ্ঞা।
2: কিন্তু পাল ছতু এত টেস্ট আউ লোকঙ্ক অতি প্রিয় হয়েছে আর সেটা গোটে ভাল পুষ্টিকর খাদ্য সেটা গোটে অছে। সেথিলাগি পাল ছতু যেন করা যাচ্ছে সেটা যেতেবেলে বি করা যাই পারে কিন্তু টেম্পারেচার ঠিক থিবার অছে। বর্ষা সারা ছতু করা যিবা
0: আজ্ঞা,
2: এবার ধরুন এপ্রিল মাসরু সেপ্টেম্বর মাস ভিতরে নাকি আমার পাল ছতু করমা
0: আজ্ঞা।
2: টেম্পারেচার যেটা আমার থিবা নাকি 25-38 ডিগ্রি সেন্টিগ্রেড দরকার তাকু। তাপরে ধিঙ্গি ছতু অছে নাকি 20-30 ডিগ্রি সেন্টিগ্রেড দরকার কম শীত দিনে করা যাইবা
0: আজ্ঞা।
2: তো সেই সেনা আমার প্রায় বর্ষ সারা কভর হয়েছে। আজ গোটে কথা কহলে পোল গদা নে পকাবারটা এবে বি পোল গদা গদাই দৌছন
0: আজ্ঞা,
2: আর সেতিরে বিহন পকাবার লোক পকাউছন
0: আজ্ঞা,
2: কে দহি নাকি ঝিটি দৌছে
0: আজ্ঞা,
2: তো পানি ঝিটি দৌছে যার দ্বারা কি সেদিন ছতি ফুটুছে
0: আজ্ঞা।
2: থরে ছতি যদি হেলা বলে সে ফঙ্গসটা রইগলা
0: আজ্ঞা
2: বলে সেটা আর বর্ষকে বি কাম দেবা।
0: বঢ়িয়া কথা গোটে কহিলে আজ্ঞা। প্রায় আমি দেখুছ লোক মনক পছন্দ গলা আজ্ঞা এই পোয়াল ছতি। তো আর গোটে প্রশ্ন আমার মনে আসুছে আজ্ঞা, ই পোয়াল ছতু চাষটা কাই যে করমা আজ্ঞা?
2: পোয়াল ছতুর যেনটা টেস্ট আছে আউ অন্য ছতুর সেতকি টেস্ট নেই
0: আজ্ঞা।
2: তো পোয়াল ছতি করে সারলা পরে যেন নড়া যেন বাহারবা
0: আজ্ঞা,
2: তো সে নড়াকে আমি খত হিসানে বঢ়িয়া খত করি হবা। তো ফঙ্গসটা নড়াকে কহি দিছি
0: আজ্ঞা,
2: যার দ্বারা কি আমি খত ঠিকই পাই।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হে।

0: এই তুমি কন কল বক্সি, এই তুমি কন কল? তকি খাঁ বিরুদ্ধে মু যে বিহ রচনা করেছিল তাকে পণ্ড করেদেল কী কী? বিনা যুদ্ধের ছত্রদর ঘাটি মালুদ ফৌজদার হাতে ছাড়ি দিয়ে আসল কী? এবে পছ আড়ু চিকাকোল ফৌজদার 20,000 লস্কর ধরি মাড়ি আসুচি, এই প্রবল মোগল শক্তি তুমি আপরি রকিপার তো কুহ, উত্তর দিও।
1: আগরে চিকাকোল লস্কর, পছরে মালুদ্র লস্কর, ছত্রদর ঘাটি ভিতরে দুই মাড়ার আমি বর্তি থাকু কিপর?
0: তুমি কোন সব ভুলে গেল? উত্তর পটে প্রমাণ লা মালুদ ফৌজদার লস্কর মানে সেতরে নিপাত হয়ে থাকে, ঘাটি পাড়ে চিলিকা কুলে কুলে পুরি সুসজ্জিত বানুয়া পাইক মানে থিলে, ছত্রদর ঘাটি মারিবা মালুদ ফৌজদার পক্ষে সম্ভবই নথান্তা। কিন্তু কিন্তু এই তুমি কোন কল?
1: আপন চিন্তা করন্তু নিছাম, এই রাজপুর ঠারু আমি অক্লেশরে চিকাকুল লস্কর মানুকু হটেই দিই পারিবা।
0: বেশ, তেবে রসিকুল্লার উত্তর কূলকু ফৌজ পঠাও। করনি মো গড়াগড় কৃপাসিন্ধু মানসিক পাকু যাউছি।
1: তোমার বিহ রচনকু মু বিফল করে দিয়েছি রামচন্দ্র দেব, খোর্ধা রাজ সিংহাসনরে বসিবার গৌরব তোমার আর রইবনি, পরাজয় হইবাকু মধ্য স্থান পাইবনি রামচন্দ্র দেব।

এই তো, এই তো সেই মাড়কুত গাঁ, দিব্যসিংহ দেবঙ্ক সাত অঙ্করে মোগল মানে জগন্নাথ চিলিকাপটে আসি এইটারে কেউঠি আত্মগোপন করে চিলিকা কূলে কূলে অনেক মোগল লস্কর অনুধাবন করছেন, আত্মরক্ষা পাই কেউঠি মুন্ড গুজি পাটিলে আত্ম আক্রমণ ভয়ে

0: এই জাতির ললাট পট সহ তম ভাগ্যটরিত বন্ধা জগন্নাথ, যবন রক্তবাহু কাণর যেতে যেতে আক্রমণ হয়েছি, তুমি লাঞ্ছিত কাহারি আক্রমণ তৃষ্ণা প্রশমিত হইনি প্রভু। এবে তকিকা মধ্য সেই তৃষ্ণার বশবর্তী হয়ে তম আড়ক হাত বড়াইছি, কি কিয়ে আউ তোমাকে রক্ষা করিব জগন্নাথ।
1: মুক্তি তোর মুক্তি, তোর মুক্তি মত রামচন্দ্র দেব মত। কেতে দিন খানা খাই জিন্দা রহবু, এ তকি খা দেখিব তোর সে জগন্নাথ মন্দিরকু ভাঙ্গি মাটিরে মিশাইদেবি মু, সে কাঠ পিতুড়া গুড়াকু পড়ি জাড়ি পাউঁশ করিদেবি পাউঁশ। তা সহিত টক্কর দেবার পরিণতি যে কেতে ভয়ঙ্কর তোতে মু দেখেই দেবি রামচন্দ্র দেব, তোতে মু জাহানবকু পঠাই দেবি কাফের জাহানবকু।
2: জান রখিলে গোটাই কথা কুহন্তি,
1: কোন কইবাকু চাহুছ?
2: রাজা সহিত দুশ্মনি নকরি যদি বিরাকি মাফ করিবে হুজুর, তাকত নখটেই বুদ্ধি খটেই আকবর বাদশাহ দিন দুনিয়ার মালিক হয়ে বসিলে, আউ আপন চাহিলে
1: কোন কইবাকু চাহু তুমি?
2: যাহাপনা কিছু দিন হেলা মু লক্ষ্য করি আসুছি, ছাড়া জনানা মহল গোলাপ বগি মনে মনে সে কাহাকু ভালো
1: ঠিক হে যাও যাও।
0: কে কি রহস্যময় ছায়া মূর্তি অন্তে বাসেনি, কে কি
2: আমলে নামাজ কা মিজাজ কেসা হ্যায়?
0: শুক্রিয়া আইয়ে।
2: বাহ বাহ বহুত খুব বহুত খুব, এই কেতে দিন ভিতরে হজুর আম ভাষাটা কই শিখিলে, সবুদিন ভাবুছি হজুর সহ মুলাকাত পাই আসিবি আসিবি বলি, হলে কাম ভিতরে ফুরসত মিল নথিলা, আজি লেকিন হজুর র ফরমাইশ হেলা যাও মিয়া আমারে বিরাদ খুর্দা বাদশাহ সে মিলকর রাও। মু কইলি জো হুকুম খোদাবান।
0: মু তো জনে সামান্য কইদি, প্রবল প্রতাপী নায়েব নাজিম কো বিরাদরি র সৌভাগ্য মোর কাই?
2: হজুর সবুদিনে গোলাপ বগিচা আড়ে চাহি উদাস রহুচন্তি দেখি দিল্লে বড় চোট লাগিলা, সেইথিপাই আজি তাকু সাঙ্গেরে নেইকি আসছি। আও বেটি আন্দার আও। ইয়ে হচ্ছন্তি মুর্শিদাবাদ নবাব সুজা খানক বেটি আর নায়েব নাজিম তাকি খানক বহেন রেজিয়া। নায়েব নাজিমক ইচ্ছা খোর্ধা আউ কটক ভিতরে বিরাদরি আসু, ওড়িশা সুভারে শান্তি জাহের হো, সেইথিপাই সে আপনকু ভিণেই করিবাকু চাহান্তি। হুজুর থরে গৌর করি দেখন্তু সানসা নবাব জাদাঙ্কু দোস্তিকা বড়া হাত,
0: হে জগন্নাথ মো পছে পতিত হুয়ে প্রভু, হেলে হেলে যবন তুমক স্পর্শ ন করু।

0: দেই দেইলো আলো দেইলো ধরিছিল দেই
1: ধরি ধরি আরে সে নেউড়া ছুয়াটা মরি যিবার জগুনি হ্যাঁ মু চুনা ভাইটা পরা যা তা মা পাখরে তাকু ছাড়ি দেই আসিবু
0: হ্যাঁ লো দেই দুর্ভিক্ষরে মো মা খাইবাকু ন পাই রাস্তা কড়রে মতে পকি দেই যাইতলা ক্ষীর টোপে পাই যেতবেলে মো তরতি শুকি যাওতলা তু মতে চটি ঘরকু আনিকি মু জীবন রাখিছু আউ মু চণ্ডাল নেউল ছোটটাকু তা মা পাখরু উঠেই আনিছি না এলো দেই মু যাওছি তা মা পাখরে তাকু ছাড়ি দেই আসিবি যাওছি দেই দেইলো নেউল ছোটটাকু তা মা পাখরে ছাড়ি দেই আসিলি আরে দেই
1: কোন কহুছ
0: তু কইবু পরা
1: কো কথা মো
0: সে রজাঙ্ক কথা তু কহু নছিলু ঘোড়া চড়ি আসিলে তোতে পানি মাগিলে সে কো রাজ্যর রজা মো
1: সে পরা আম খোর্ধা মূলকর রাজা রামচন্দ্র দেব আরে মু কোন জানিছিলি মোর হোস আসিলা বেলকু মোগল মানে তাঙ্কু বাঁধি নেই গলেনি এবে সে কোউঠি আউ কো রাজ্যরে কে

0: কোন জগন্নাথে উভান হইগলে
1: কিয়ে কহিব কথারে নাই, রূপ রেখ নাহি হে শূন্য দেহি শূন্য পুরুষ, সে কোন তমাম বলি ছায়া দিয়ে হইছেন যে সমস্ত কহি দিয়ে যাবে।
0: এমি তো ইয়ে তকিখা খোর্ধা আক্রমণ করে রাজাঙ্কু তো পাইলে নাই, আউ সে কোন পুরস্তম আসিব
1: নাই হে পুরস্তম আসিব, আই অমিনচন্দ্রকু দেউল দায়িত্বরে পঠাই দিয়েছে কটক বাহুরি গলা। আই জবন দিছে রথরাজ কোন আসতানটা মারা খাইয়াছু
0: বুঝিল মি তো বড় পরীক্ষা আউ ষণ্ড সুয়ারঙ্কু ধরি মাকে খুব চেষ্টা চলি দেলা, হেলে কালিয়ার ইচ্ছা রজাঙ্কটি
1: হে তাঙ্কুরি পাই তো চকাডলা পতিত বাবন হেই বড় দেউল গুমুটিরে তাঙ্কু দর্শন দেলে, সে ছেড়া পহুড়া নকরি মাকে ভণ্ড অমিনচন্দ্র ছেড়া পড়া ধরে করতান্তা।
0: জেনামণি ভগীরথ কুমার বি আসিলে, হেলে তাঙ্কু নিয়ে সুনা মাহারি ঘরে ঢুকেই দেলে যে সেটি অদর পোড়া পি নাচ দেখু দেখু ছেড়া পহুড়া কার্য শেষ।
1: মাকে অমিনচন্দ্র মনে মনে কু দেখা দেলা রথযাত্রা পরে দেউল যাইতে রহব বলি
0: আয়ে দেউলের তো দিও নাহাতি আউ কাহা দায়িত্বরে রহিবে সে রূপরে কো নাহি হে শূন্য দেহি অছবি যে হই
1: হয়ে দিও কোয়ারে গলে চারিছ যদি কহুন না কাইব আমি তো
0: অমিন চান্ত লোক যদি কে শুনে না
1: কে না
0: কোন সর্বনাশ
1: কোন কে কোন হলা কোন
0: দিও যাই ছেলে কা ধরিবেনি
1: সত্যি হ্যাঁ আস্তে ও হো জগন্নাথে।

0: আখি খুলবি, দেখ কি আশ্চর্য দেখিলু।
1: থাও থাও চকুনে, দেখো না আমি আসিছি বলে জানিলে।
0: ছামু, আকাশে পাহাড় তারা দেখা দে, ঝড় বি থমি আসলে, দিও মানুষ শীঘ্র শীঘ্র নাবরে বিজি করিয়া হব। ছামু আসুন, ছামু
2: কর্পূর চন্দনর মহা মহা বাস, কেবে কেবে তো এপরি অনুভব করিনথিলি। চারিআড়ে চারিআড়ে ফুল বিঞ্চি হয়ে পড়িছি, এ তো সেবতী দয়না কেতকী ছড়িয়ান। তুমি তুমি আসিছিল দেবতা, তুমি তুমি আসিছিল।